মাত পিতা পাই সুত বন্ধক আর সুন গৃহ কী না রহাও তন তে প্রাণ হোত জব নিহারে তের কো প্রেত পুকার আজ ধরি কো নে রাখে করতে দেখ নিকার মৃগ কৃষ্ণা জো জগ রচনা যে দেখো হৃদয় বিচার কহো নানক পদ রাম নাম নিত জাতে হোত উদার দেব গন্ধারি মে।